এউরেননি আল্লাহগে মাগুং মিস তাকুং এক্কে বা করা মি হুন্নে আদি এ মাগু গুদু মাগা খা উমং এদে মি হুন্নে আদি এউরেননি আখেরাত দুয়াহ খা ফিরুয়ে গেম বা মি হুন্নে

আজি এওরেন গে লো তন নরখা গাহলুরি না দিমায় আমরালা হিন্দু এওরেন বুনানিতে আলমেন গে বেরি রসকলা কোয় আনিয়া বেরবি মিহুন্না একুগা আলমেন নুলব্বান দেব।

এউরেন্নং আল্লাহু রাহমাতে নুলব্বানেকম তেবামিহু হুয়া কুলামিহু নাকি মিতিবি হেয়ে এউরেন্নং আঙ্গওয়ানেতে সুয়ারুগে তেবামিহু ওয়ানাশে তেবামিহুগে মচ্চক এভেস বিরেন্নেতে আদি হিতাম কুরআনে বায়কম গাওস তেবামিহু নুয়ামুয়ে।

বিন ইসলাহ করে ফাহুম তেবামি হুম এ বিমুগা ফসাদ নুখরাশে আদি ম্যাং অল্লাহ বীরবে একলাঙ্গ রহমতং এদে হাল একলাঙ্গে তেবামি হুম দোয়া খুরাশে হামাকশ্বরুম অল্লাহকে রহমে ফুলবানী ইহসান তেরিন্দা গাতুয়ে।

0: iOS আদি Android ফোন তকুন ডাউনলোড করবেন
1: PSM এ
0: আবা ফোন ডাউনলোড করবা
2: কমমে উমুরাকা
3: কমমে ফান্তিয়াকা
2: কমমে গিনতিয়াকা দিবেহি রাজ্যেগে আড়ু ইংহা 7340 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
3: আড্ডি হনুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড গডিম মিন্দুরু

এউরেননি আল্লাহগে মাগুং মিস তাকুং এক্কে বা করা মি হুন্নে আদি এ মাগু গুদু মাগা খা উমং এদে মি হুন্নে আদি এউরেননি আখেরাত দুয়া খা ফিরুয়ে গেম বা মি হুন্নে

আদি এওরেঙ্গে লো তন নরখ্যা গাহলোরিন না দিমায় আমরালা হিন্দু এওরেম বুনানেতে আলমেঙ্গে বেরি রসখলা কোয় আনিয়া বেরবি মিহুন্না একুগা আলমেন নুলব্বা।

আদি আরাফ গা হুলুয়েরিং এ বৈগ্য আলামাতুং এউরেন দন্ন মিহুং থাকা কুগ্গোয়া বুনানেতে তিয়ে ব্যা মিহুং গে ব্যা গিন খামায় তিয়ে ব্যা মিহুং কিবুরুয়েরবে উলুনুখান নরখ্যাগ আজাবুং তিয়ে ব্যা মিহুং মিঞ্জেন নুকুরিতায়।

বিন ইসলাহ করে ফাহুম তেবামি হুম এবিমুগা ফসাদ নুখরাশে আদি ম্যাং অল্লাহ বিরুৎবে একলাঙ্গ রহমতং এদে হাল একলাঙ্গ তেবামি হুম দোয়া খুরাশে হামাকশ্বরুম অল্লাহ গে রহমে ফুলবনি ইহসান তরিন্দা গাতুয়ে।

আহরেঙ্গে বেরি রসখালাঙ্গে রসুল কং তিয় ব্যামি হুন্নং আহরেং ইভমে আদি তিয় ব্যামি হুন্নন নসে হত্যরিবমে আদি তিয় ব্যামি হুন্নন নেঙ্গে খন্তত আল্লাহ হাজরতুং আহরেন্নং এঙ্গে

0: আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং অঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরতকে 11 আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমা কালেক ফান আমরবে বিকিমবনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরতকে সাদবান আয়াতগা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গ কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হাম একনি মাইং আল্লাহ শে আদি জুমার সূরতকা মাইং আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص مانيكي فهي كليك فان ماين الله كي بيا دين خلاص كوروا اكلاغ كي بيا الكن كوروا شف انسانا كي بها عمل ادي مودلون كوروا صدقات تكي الله خالص كمايكو كورا كنت كم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت كا وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا ما نيكي باطل مغون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکن خلاص کرا حالو الله گه كيبايان الکن کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرنگ تے میھا ইখলাস তিরকমায়কো হেও আমল কুরমাং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতেক দিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বামি হুম কুরে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমি হুননা হুশ কামেব আদি আল্লাহ আলকান কুরমুগা ইহিং এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কামেব
1: গডিং ইন্দুরফো তিং গডি তিরিস মিনিট আসোম তেগেন দোনি তিহরা আচে গাড়

আমলত কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং অঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরতকে এগারোন আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিমবনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরতকে সাদবন আয়াতগা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিফ ইখলাঙ্গ কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হাম এখানি মাইং আল্লাহ হাশিফ আদি সুমার সূরতগা মাইং আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইং আল্লাহ গ কিবায় দিন খালাস করাওয়া ইখলাঙ্গ কিবায় আলকান করাওয়া শিফ ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদকাতকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গাহিদমং অঙ্গওয়া আল বাইনা সূরতকে ফসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুন আমরনুয়েব কিয়ামত দওহুং আল্লাহ পদ্দল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহবন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামিহুং করে কমে মিহকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হেও আমল কুরমতি দেমিহুন নহুশ কমে আদি আল্লাহ আলকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড়তি ফাফত হোক তেরেং ফাফাই কীর্তি রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াতু দে মিহায়া এগা হিফা মিহায়া লানাল ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদা উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহি কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুম একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নুআশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়াকু আনেব্বেয়াকা মুদা হাক্কুনুং গেগ্গতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সতেকা আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহি কুরাবাফাওয়া বাসফুলুগে মানাগাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফরিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতাক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে।

আলগন মেন্দে হেন্দি স্কুল গে প্রিন্সিপাল কি নাজিম আব্দুল্লাহ হেন্দু দামফালি গে ডেপুটি প্রিন্সিপাল আমিনাত শানিন মেন্দুর দামফালি গে ডেপুটি প্রিন্সিপাল জুলফা ফাইজ অ্যাডমিনিস্ট্রেটর আদম মুহাম্মদ রেহেন্দি স্কুল বেহিগেন বানি হাতারু হাউস গে মচ্চা এই দাম্বুকুলে নিসপেভা আবারন হাউস ভেহিকুলে নিসপেভা রানী হাউস ওরেঞ্জ কুলে নিসপেভা খাম্বাদি হাউস আদি রেকুলে নিসপেভা রাধা হাউস স্কুল গা হিঙ্গে ইউনিফর্ম হারকায়তাকি স্কাউটস গার্ল গাইড কেডেটস কাব স্কাউট লিটল মেডস আদি ব্যান্ড স্কুল গা হিঙ্গা ক্লাব হারকায়তাকি আদবি চামন দিবাহি ক্লাব এলোকুয়েন্ট ইংরেজি ক্লাব হিদায় নূর ইসলাম ক্লাব থারাদ হিউম্যান রাইটস ক্লাব ফান আর্ট অ্যান্ড ক্রাফটস ক্লাব আদি ফেহিমালা এনভাইরমেন্টস ক্লাব দারিবানুগে হুনার কুরেরুমা নতিজা রাঙ্গল কুরমা স্কুলগা হিঙ্গে তফাতু হারকায়তকে তেরেগা সায়েন্স ফেয়ার আর্টস এক্সিবিশন মেন্টরশিপ প্রোগ্রাম ট্যালেন্ট শো হুরিহা মাদাকুং স্টাডি ক্যাম্প আদি ফেতুম দারিবানুগে মেদুগা লিটারেসি নিউমারেসি কুরিয়ারমাং হিঙ্গা হারকায়তকে তেরেগা রিডিং প্রোগ্রাম ইংলিশ লিটারি প্রোগ্রাম দিবেহি লিটারি প্রোগ্রাম ওয়াহক দেখুমগে মুবারাই মেথ ক্যাম্প কম্প্রিহেনশন উইক আদি নাম্বার উইক হিমেনে

আমলটা কবুল করে বিনা বিফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তহুগা ইখলাস তরুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বনি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে hama isurat ke sadwan ayat ga wahi kurevi qul illahu a'budu mukhlishan lahu dini mane ki kalek fanu vidal washif ekhlang ki bayan ahreng ge din khalas ko ahreng alukan kurani hama ekhani main allah washif ati sumar surat ga main allah wahi kurawa fawe fa'budillaha mukhlishan lahu din ala lillahi dinul khalis mane ki ফাহি কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা ইকলাং গ কিবায় আলকান কুরাবা শে ইনসানা গ বাহা আমল আদি মুদলুম কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গ হেদমং আংগাওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহু গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহু গে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনমা মেনুই এবামে হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহা পাতল কুরাং গেতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আংগাওয়া সূরাতুল কাহফু গে সতে কদিহওয়ান আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا মানে কি তেবা মিহুন করে কমে মিহা কো নমাস আল্লাহ বদল কুরমান উম্মীদ কুরনি নমা হে আমল কুরমতি দেমিহুন নহুশ কমে আদি আল্লাহ গালকান কুরমুগা এহেন এফস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে